সপ্তাহত অথচ সিলভার মতদান করছেন পদ অঙ্গ্রেজি শিক্ষকের জন্য আবশ্যক ন্যূনতম যোগ্যতা কক্ষা বারো উত্তীর্ণ ওয়াস্তু ভূমা মাঠে সবচেয়ে সামান্য কম্পিউটার সম্বন্ধী জ্ঞান হয়ে আবশ্যক কাগজাত নাগরিকতা প্রতিলিপি ফটোকপি শৈক্ষিক যোগ্যতা প্রমাণ পত্র সব জানকারী কাজ সম্পর্ক নম্বর গুরু লাইফ সংখ্যা বিদ্যালয় ব্যবস্থাপন সমিতি অধ্যক্ষ 98 66 41 74 ফুল সংখ্যা বস্তু সঞ্চালক 98 41 15 90 82 নগরপালিকা 9410 7300